0: বলেছি
1: আই ডিড ইট
0: আমি মানে
2: Imaginación y magia. Voz Andina Internacional.